0: Oh, Berlin is a beautiful city and the people here are very friendly. I like Berlin very much.
1: এবং বার্লিন শহর খুবই ভালো.
2: আরে স্যার বার্লিনে নানি গাইছি বান্সকি.
3: আসেন রেকুয়েলো.
4: Berlin beautiful, sehr schön, чудалатошан, szép, gyönyörű, tiszta, clean.
5: Berlin jest bardzo ładne miasto i duże miasto i bardzo dobrze się jeździ. Jest pięknie oznakowane i piękną stolicą.
6: Берлин очень красивый город. Очень красивый город. Берлин самый красивый город.
7: I've only been here one day, but it's very interesting.
8: Берлин сами теж вельми пачи. Є то красне місто.
9: Seems like a very interesting city.
10: Ja, ich finde, dass die Stadt sehr schön ist. Dass es schöner wird.